0: ইটানগর রুদুম জিলা মিনিস্ট্রি অফ স্পোর্টস এন্ড ইউথ এফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গে এজেস ল লদুম গেলা যোগ ইউথস গে ফিজিক্যাল হেলথ মেন্টাল ওয়েলবিং ডি এডিকশন ওকে কব কব আবার ল দিন দুলা লদুম গেতু হোম মিনিস্টার মামা নাতুং মেরো আপার সিয়াং ডিস্ট্রিক্ট গে বিকেবি ফিটুং ল সেবা সংকল্প আভিয়ান এম পি এম মোদি গে লিডার ওকে পাবলিক সার্ভিস ল রেনাম আনি চামনি গোলা নিউ নাকল মকো জিলার তু আলোল মিনিস্টার মু সরকার গে রিমোট এরিয়াল রেনেগাদ গে লগাব সার্ভিস জিগুর নাম পেলল জাবজিরিস তু যেখানে কেম্পাইম দলুনিয়ম কর্চাবারি রুলা আদল ইনকু মমাব সরকার গে লাপম নামরু লগেলক জিলা রুদু এজিতু সেবা সংকল্প আভিয়ান কেম্পম মারিয়াং লচিন রুগেবেঞি অগ মারিয়াং ওক দগদয়ির লোক দলুনি চামরু গেগব সরকার গে আদগাদক ডিপার্টমেন্ট লোক জিগুর রুগুর নামম লাফম আলজাবে পাঞা গেবা এদাক গালো হেরিটেজ সেন্টার কাম মপিন গ্রাউন্ড নাহার লগন ল দি ফলো মাল্টিপারপাস হল ইনগ্রেশন ল দি লি মেন্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট গো নাহার লগন মপিন ম্যানেজমেন্ট এন্ড প্রমোশন কমিটি এ অর্গানাইজ গেলারি গেকা টুর্নামেন্ট গে ফার্স্ট এডিশন ল টিম এ পিন গো আলা পার্টিসিপেট রিতু কাজির গে গালো মেঙ্কেনা গোম এগে
1: তাগাপসা আগম গো এইচআইভি বেমার হিগুম আল্লু হেন্সলাই এনাম হিগি নারু লোক দিনস না
2: এইচআইভি বেমার হিগি ইয় লোক নিয়মি হি দাকো এমিয়ম নে এইচআইভি বেমার গন লোক ইলালা এইচআইভি গন নাম নে ইউবাম দোবাম হিলা বেজি সিরিঞ্জ নিগবাম হিক লোক ওকে অন্য এইচআইভি গয়ম নে আকি লোক আওম সিং নিয়োগলা দু
1: আম গে মুব তোকা কমুম বদুবাম হিক লোক আলাকিয়া হিক লোক গোম ইহিক লোক দোবাম তুবাম হিক লোক ওক তারু পিক লোক এইচ আই ভি হিগি নিয়ম মাদক
2: এইচ আই ভি টেস্ট ইকা হিলা এরু তোলাকা হেঙ্গর বোলো নোম নে মোকলাসিন ইলা দো নোক গুনাম হুনাম এমসিন আলু বুপ হুপুলাসিন ইলা দো
1: এইচ আই ভি হিগুম বসিওকা আলু বদন হেন লাজুকা টেস্ট কতকা ওক এইচ আই ভি গন নাম নে আরিক মাপ জুকা হিগি আরিক সা কামা
2: এইচ আই ভি গ লগু লগা হিগিম নে আলু ব হেন নাম লগা গ ন্যাশনাল এইডস হেল্প লাইন 1097 নম্বর হব কল রু তোলাকা
1: হক না দিনস না আবাহি গুম গুমিন হইন লাগাব অরুণাচল প্রদেশ স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি DHS নাহার লগন পেল লোক জিলেন্তু তাগাপ সা আগম গো
3: শ্রোতা ব্যাপ সুন রহেতে গালো শ্রোতাও কা সমাচার আপ বনে হুয়ে হ্যাঁ আকাশবাণী ইটানগর কে অরুণ FM 103.1 মেগা হার্টজ পর हम लौटेंगे अगला कार्यक्रम सुबह सवेरे के साथ इस छोटी सी अंतराल के बाद
4: दिल से दिल तक बात पहुंची मिलते मिलते सनम ओ
5: गीत संगीत
6: ज्ञान और मनोरंजन के गुलदस्ते से
5: प्यार भरे अल्फाजों में
6: दिल से दिल की बात
5: बस आपके नाम
6: ये है आकाशवाणी ईटानगर का अरुण FM 103.1 मेगाहर्ट्ज

0: হ্যালো, ফরমাইশ।
1: হ্যালো স্যার, নমস্কার।
0: নমস্কার
1: স্যার, আপনি কেনেকুয়া আছে?
0: মই খুব ভাল আছো, আপনি?
1: স্যার, ময়ো বর্তমান ভালে আছো বাৰু।
0: আচ্ছা,
1: হয় হয়। আৰু স্যার, মই কৈ আছো শরৎ দুৱৰাই, বিশ্বনাথ গহপুৰ নিগম গাঁৱৰ পৰা।
0: ওকে, শরৎ দুৱৰাজী, আৰু কেনেকুৱা আছে? আজি কওক।

নাংভোল তোরিয়াম দে সকান সেহপ্রু অরুণাচল প্রদেশ গভর্নর কে টি পারনাইক স্টেট তোরিয়াম এভার্স দাম কুতুপ্রতুংনং চাংলং ওং তিহাক হোমস্টে র বেস্ট হোমস্টে এভার্ড লাপ্তপরম জিরো ওং সুচুসি হোমস্টে রই ওয়েস্ট কামেং ওং বমদিলা এম্বেসি র কমন্ডিশন এভার্ড কজয় লাপ্ত পরজু ওয়েস্ট কামেং ওং এম এস হিমালয়ান হোলিডে সেরিং ওয়াংগে প্রোপ্রাইটর র বেস্ট টোর অপারেটর এভার্ড লাপ্ত আর এম এস বি এ সি ওয়াই এস ইটানগর রই গান্ধী দারং প্রোপ্রাইটর অফ এম এস আনে সিয়াং টোর এন্ড এক্সপিডিশন র কমন্ডিশন এভার্ড লাপ্ত পরম দিবং ভিলি ডিস্ট্রিক্ট ওয়াং টোরিয়াম ইনফরমেশন অফিসার পরম 2017 বেস্ট অফিসার লামবং আরন র বেস্ট পারফর্মিং টোরিয়াম অফিসার এভার্ড লাপ্ত অরুণাচল প্রদেশ হোম মিনিস্টার মামা নাতুং র আপার সিয়াং ডিস্ট্রিক্ট নং কেন্দ্র বিদ্যালয় কে ভি কে পিন্তুং পিতুং নং সেবা সংকল্প অভিয়ান মনীষা তফাংত প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি পালং কয়ং রৌ সিংমুংমাই পাং খা খাকসো কাম সোম মংলোম সেবা সংকল্প অভিয়ান তথোংত মূ নং হালু লামচা হা তো মহিয়ং কাম সোম কুম তানরৌ ক্যাম্পেন তয়ং মরৌ মামা নাতুং মহিয়ং ফানকুত আর সিংমুংমাই সরকারি কাম হামকো নং সোম কুরৌরে কেমন মৈ হাসা নং কারং তকোম তানরৌ অভিয়ান তয়ং তু মরৌ ইরিসু সেবা সংকল অভিয়ান ক্যাম্প মারিয়ং হানন্দপ তথুমতুনং সরকারি ডিপার্টমেন্ট তাম কাম সোম কুত পরিজু বলিবাই ওয়েলফেয়ার স্কিমস তামনে প্রোগ্রামস তাম কমুং নং মহিয়ং ফান কুত ইর ক্যাম্প তথুমত ওয়াং হোবিদা প মারিয়ং হাবং মহিয়ং রই মারিয়ং কোরে হা তামং মহিয়ং রাপ্তুং ফান মাস ক্লিনিনেস ড্রাইভ স্বচ্ছতা শ্রদ্ধান প স্বচ্ছতা হি সেবা 2026 নই সেবা মেরা যোগদান 2026 রা ওয়ার্ল্ড টোরিয়াম ডে 2026 তাম মৌরৌ মনীষা পাসঘা নং দা হাম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড মিউজিয়াম নং নই টোরিস্ট লজ গোমিন নগর নং আহম তথোংত সিংমুং ওয়াং মৈ প কচু রোম খাম নই পরজু আরেং হেরিটেজ নই টুরিস্ট ডেস্টিনেশন জগা তাম পোকাম তানরো খাম কাম আহম সোম তুমো ফান্ত অরুণাচল প্রদেশ ওং তোমোরিবা ইনস্টিটিউট অফ হেলথ এন্ড মেডিকেল সায়েন্সেস থ্রিমস নাহরলগুন নই নিউ দিল্লি ওং সার গঙ্গা রাম হসপিটাল প কচু রৌরে স্টেট নং আফং লাগ রেনাল ট্রান্সপ্লান্ট কুড়ি রৌ অরুণাচল হেলথ কেয়ার কৌনং মানফান তৈয়ং র চিফ মিনিস্টার পেমা খান্ডু মচৌসা থ্রিমস নং কাত প্রজু আরাকসা জাম নই আরাকসা ম আনিয়া নাখুয়ুং জাম রহমত আর নাখুয়ুং র আপি কিডনি প আনাও ওয়া ম কুরৌরে আনাউসা থালাসা প থলুন রুং ফান্ত আর ডাক্তর হেং নই নার্স হেংরা টেকনিশিয়ান মহিং নং ম আর বলাং বলিদাই হেলথ কেয়ার কামসুমন মহিং প সচারাং রৌ রেনাল ট্রান্সপ্লান্ট কাম প সমুদ্র খাম চিফ মিনিস্টার পেমা খান্ডু র ডক্টর হর্ষা জাভারি মনৈ পরম সার গঙ্গা রাম হসপিটাল ওয়াং মেডিকেল টিম মহিং ম রন তহুত জাপান মুং নং আইসি নাগোয়া হা নং এশিয়ান গেমস তথুংর পরজু ইন্ডিয়া ওয়াং এন সি সোজান এলাপিলে র মচৌসা ওমেন্স লং জাম্প নং সিলভার মেডেল লাপ্ত পরম সার্ভিস কুসার র মেন্স হাই জাম্প নং সিলভার মেডেল লাপ্ত পরজু স্কোয়াশ খেল নং ফংলাং আভাই সিং র মেন সিঙ্গল নং সিলভার মেডেল লাপ্ত পরম আনাহাত সিং র মন ওমেন সিঙ্গল নং সিলভার মেডেল লাপ্ত তেজাসবিন সরকার র ডিকাথলন খেল নং ব্রোঞ্জ মেডেল লাপ্ত হারিতা ভাদ্রা র ওমেন্স 200 মিটার রেস কম্পিটিশন নং ব্রোঞ্জ মেডেল লাপ্ত পরম পারুল চৌধুরী র 3000 মিটার

আকাশবাণী ইটানগর তান্নাকিদার এম আসেপ কুমরিক দোলা সিয়ম ক নলুক আদি পব এম ইরব লেন্ডুং কেরাপ নলু আদি লুতাত লোক তাৎপায়ে লুবিন আসি নাকং পরতিন তমোডিবা ইনস্টিটিউট অফ হেলথ এন্ড মেডিকেল সায়েন্স নাহরলগন লং সার গঙ্গা রাম হসপিটাল নিউ দিল্লি লকোলা অরুণাচল স করং ইয়ালুম কিডনি ইপে সুনাম অপারেশন এম আইরূপ ইপিং বত চিফ মিনিস্টার পেমা কান্ডু কম সি ল ট্রিমস ল পেসেন্ট এম কাঙা লা কিডনি বিসুনা আগু এম কম কারেক সুত দেলক রঙম অপারেশন ইবনা ডক্টর নার্স টেকনিশিয়ান তাকাম এম কারেক সুলা আপগ রূপ ডক্টর হারসা জনহারি মলাং সার গঙ্গা রাম হসপিটাল স্টাফ কিডি ল বত্ত রূপ ইন্নাম আগম এম পলিক দ 2016 দিতাক দেলক 28 দেল 29 সেপ্টেম্বর লং ল পাকিস্তান মিলি সদং আমি কিদি জম্মু এন্ড কাশ্মীর আমং এম তুয়া বমলা ইকো লগ এল ও সি ল ইন্ডিয়া আর্মি কিদি লগ মিলি সদং ইকি সুনাম সি ল দিতাক ইং আপিং নাম এম ল ডুম ত মিলি সদং আমি আইমানা ইকি সুকো ল ইং কল কনাং ইন্ডিয়া আর্মি ককম নিয়গলিক ত 2016 দিতাক দেল ইন্ডিয়া আর্মি আপু বত্ত আগিরালনাম এম ইরাত সুলা 2019 দিতাক দেল বালাকত এয়ার স্ট্রিক দেল রঙম 2025 দিতাক দেল অপারেশন সিন্দুর এম কম মিলি সদং কিদি এম ইকি সুত ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এম ল ইটানগর ল লডুম দলা অরুণাচল প্রদেশ গভর্নর কেতি পান্নায়ক বু স্টেট ট্যুরিজম আমান এম বিত আমান বিনাম দল চাংলাং লক বেলা টিকাক টিকাক হোম স্টে বেস হোম স্টে আমান এম পাত সুসুসি হোম স্টে জিরো দল বোমদিলা এম্বেসি কমেন্ডেশন আমান এম পাত সিরিংওয়াঙ্গে এম এস হিমালয়ান হলিডে বেস ট্যুর অপারেটর আমান এম পাত এম এস বি এস সি ওয়াগেস ইটানগর দলক গান্ধী দারং এম এস আনসিয়াং ট্যুর এন্ড এক্সপিডিশন কমেন্ডেশন আমান এম পাত দেলক রঙম 2017 দিতাক দেল অফিসার পানা ট্যুরিজম ইনফরমেশন অফিসার দিবাংবেলি ডিস্ট্রিক্ট লমহাং আরান বু বেস্ট পারফর্মিং ট্যুরিজম অফিসার আমান এম পাত ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন লক ইন্ডিয়া তাকাম স শিল লক ইলেন লা লং আঙুম কপ ব্যাংক বন দপ লুনাম এম লুতুম তুমকু অল ইন্ডিয়া ব্যাংক এসোসিয়েশন সোশ্যাল মিডিয়া ল পকান দন বন লুতুম কুনাম সিম ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ী এসোসিয়েশন এলাং ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন মিটিং ক দুবসুপাল লুতুম তুমকু তান্নাকি দানলু লুতাত সিম আকাশবাণী ইটানগর লক তৎপাদুং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ক তাগিং আন্নি কল দিতাক পিলঙ্গো লিডারশিপ এবনাম আমিন প মল আপার সিয়াং ডিস্ট্রিক্ট পিতুং বিকেবি স্কুল ল হোম মিনিস্টার মামা নাতুং বু সেবা সংক্লব আবিয়ান পব এম ইগক ত ইগক দলা মিনিস্টার বু পব সক আইনাম পাবলিক ল গভর্নমেন্ট আগের কেনপনাম তাকাম এম পকান দ সিকনা পব সিম দলু আমি কুদু গভর্নমেন্ট অফিস আগের ইপনাম লগা প তল বল এনগো মা প আগে মল ল আগের এম ইবিলানাম লগা প ইগ বডুং সিকনা কেম পব এম মারিয়াং লকম ল দুম লা বজেরুং গভর্নমেন্ট ডিপার্টমেন্ট লক আলা লিঙ্কানা আমি কপ পব সক আইনাম লাভ এম পাত মলক গিকানা লঙ দল পাসিঘাট লক হাম ওয়ার্ল্ড ওয়ার টু মিউজিয়াম দল টুরিস্ট লঞ্চ গুমিননগর ল স্বচ্ছতা হি সেবা 2026 সেবা মেরা যোগদান 2026 দলক ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 2026 আমিন প দনাম আনাম পব ক ইত দনাম আনাম পব দম দাদি তাকাম দনাম আগের সিম মঙ্গলা লুয়ু আমি কাঙ্গং ক দনামল কপ ইমো নাম মুবমলা ইবম সুত লাও গম্পা তাওয়াং লক পরিক কুদু রাষ্ট্রপতি ভবন ল কাঙ্গো নম সিল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বু কারক সুত কারক সুলা পরিক তয় ল আপু বত্ত আইনা আগের ইপনাম তাকাম এম পয়িল দলা কান্ট্রি ডেভেলপমেন্ট আগের এম কম করাং আমন দাগ দপ পয়িল লিগ দ জাপান আমো ল এশিয়ান গেম কেলি ইক সুক ল ইন্ডিয়া সক লং জাম ইয়াপক সুনা আনসি সোজন বু মিময়াপক ল সিলভার মেডেল এম পাত সুরেশ কুসেরা বু মিলকং হাই জাম তিক সুনাম ল সিলভার মেডেল এম পাত দেলক রঙম স্কোয়াশ ইক সুক ল আবে সিং বু সিলভার মেডেল দেলক মিম দানক আনাহত সিং কম সিলভার মেডেল এম পাত
హరిత బందరాబ్ ఉమెన్ 200 మీటర్లో బ్రాంజ్ మెడల్, దలొక్ పరుల్ చౌదరి కోమ్ ఉమెన్ 3000 మీటర్ ఇస్టెబ్లెస్ 21 నంబర్లో బ్రాంజ్ మెడల్ ఎం పాతో. సిలోలోప ఇండియా ఇదుం స్వయిం అంగుం కోల్ కిందిట్ మెడల్ కో పాలా ఇండియా సిఇం కోల్ అన్ని పొజిషన్లో కడుం. మెడల్ పాబునా తకంలో ప్రెసిడెంట్ ద్రౌపది ముర్ము కోమ్ అసెంగిన్నం అగం ఎం పొలిగ్దో. సాతన్నకదర సియుంక అదిలుతాత్ ఎ దెబోం. గవర్నమెంట్ ఆఫ్ ఇండియా పిఎం సూర్య ఘర్ మూవ్ బిజ్లీ యోజనా స్కీమ్ కో ఇలన్ బోలా స్కీమ్ సౌక్ అకుమ్ అరాంగ్ అంగున్ ఇగుల్ నప్ప అర లామా ప 300 యూనిట్ ఎలక్ట్రిసిటీ రోప్ టాప్ సోలార్ సిస్టమ్ కో ఇలిగ్ బోడాక్. డిపార్ట్మెంట్ ఆఫ్ పవర్ గవర్నమెంట్ ఆఫ్ అరుణాచల్ ప్రదేశ్ సేవా సంక్లప్ అభియాన్ అరాంగ్ లోక్ స్కీమ్ సిమ్ కేంద్ర ప సేవా సెటు కేంప్ బోల్ లోక్ అరుణాచల్ తకంలో 17 సెప్టెంబర్ లోక్ 17 అక్టోబర్ 2026 లోప ఇబోడాక్. కేంప్ బో సో నొలు రిజిస్ట్రేషన్ ఇసు లంకా దక్ ఇఎ మిలో నొలు కేమ్ సో బెండోర్ డెక్స్ బెంగ్ లోన్ దొక్క అబుత్ అబుత్ కెంపనం తకం ఎం కెన్యే. కేంప్ బో సిమ్ బోలంగ్ సియాంగ్ డిస్ట్రిక్ట్ లో 27 సెప్టెంబర్